0: বাকি লাল স্পোর্টস বুকদে বিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিম কা খেলকুদ কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ছাও বিভিন্ন দেশ কা জার্সি হরু সুপথ মূল্য মা পাইন্ছ আপুলাই মন পরি দেশ কো জার্সি কা লাগি সঞ্জন হোস বাকি লাল স্পোর্টস প্রোপ্রাইটর মোহন কুয়ার সম্পর্ক 9816 62 983 98 5 52 58 55 সঞ্জনুস হই বাকি লাল স্পোর্টস গুপ্ত বিশাল বাজার
1: আয়ো হে মাসু তাজা তাজা মাসু দোস্ত।

বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিম কা খেল কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি করিনে ছাও বিভিন্ন দেশ কা জার্সি সুপথ মূল্য পাইন আপুলাই মন পর্ দেশ জার্সি কাজ সমজন হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটর মোহন কুয়ার সম্পর্ক 9816983 98555 55 সমজন হই বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার স্টডি এব্রোড জুনসুকের বিষয়মা উচ্চ শিক্ষাকা লাগি অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে ক্যানাডা নিউজিল্যান্ড হজুরগো গন্তব্য বিশ্বাসিলো র ভরপর্দো শৈক্ষিক পরামর্শ কেন্দ্র বিএমডব্লু এডুকেশনাল কনসালটেন্সি পোখরা সম্পর্ক বিএমডব্লু এডুকেশনাল কনসালটেন্সি পোখরা চার সিদ্ধার্থ চোক ফোন নম্বর 0615707636 98560325 98086 35480 সাথে আইএলসপিজি কা কক্ষাহরু বিশেষজ্ঞ টোলি র গুণস্তরীয় তালিম কা সাথ প্রদান গরিন্ছ তপাইঁকো ভোক লাগ্দাকো সাথী মনসারা তাজ চিকেন বিরানি ঘরমা হোস ইয়া অফিসমা মিটিংমা হোস ইয়া জমঘটমা অনলাইনমে অর্ডার ভনেকেই ঠাউমা ডেলিভারি মনসারা তাজ চিকেন।

0: تتحلى تفضلوا زال مكاني كافي نامك تاليو بطو ايلي قولي كاي لولي هو بطو ايلي قولي كاي لولي هو
1: নমস্কার, আমার আধিকারিক কাপড় শুনতে রেডিও সফলতা,
2: রেডিও সফলতা 103.4 মেগাহার্জ,
3: শুনে মন লাইভ
4: সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর সর

0: চাঁদি দোকান গৈরাপাটন চার পোখরা প্রোপ্রাইটর দীপেন্দ্র সোনার কাঞ্ছা মোবাইল নম্বর 9802521050 9825127014
1: আয়ো হে মাসু তাজা তাজা মাসু দোস্তি টু মিট সপমা